আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমান প্রাতঃ 5:57। আজ শনিবার 1948 খ্রিস্টপূর্ব শ্রাবণ 17 দিন 2026 মাসিয়া অগস্ট মাসের 8 তারিখ। অনুভবর অশ্রান্তি ভণ্ডার মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কু অশেষ ভক্তি প্রণতি তথা অগণিত শ্রোতাবন্ধুঙ্কু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রথম অধিবেশন। কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহর্স যোগে, এফএম্রে 100.3 মেগাহর্স এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর মাঙ্গলিক

0: বসিছে ননি, ননি কাঁদুছে গুনহুর গুনি, ননি কাঁদুছে গুনহুর গুনি।
1: এমিতি থাকে হলিয়ার গীত। হলিয়া গীতগুড়িক কৃষি ভিত্তিক, সমাজের দৈনন্দিন জীবনর কথা, তার সামাজিক অবস্থা ও মূল্যবোধ উপরে অধিক পরিপুষ্ট ও প্রসারিত, কল্পনা অপেক্ষা অধিক বাস্তবতার চিত্র দেখিবাকু মিলি থাকে হলিয়া গীতরে। পুরুষ ও মহিলা মানঙ্কর প্রেম প্রণয় বিরহ মিলনর নিবিড় অনুভব ও অনুভূতিরে হলিয়া গীতগুড়িক অধিক সমৃদ্ধ। হলিয়া গীতরে কৃষক বা হলিয়া তার দৈনন্দিন জীবনর চিত্রকু নেই মধ্য গীত বলি থাকে। তার আশা আকাঙ্ক্ষা প্রেম বিরহ এই সবু কথা গীত মাধ্যমে প্রকাশ করে থাকে চমৎকার ভাবরে। নিজের শ্রম লাঘব পাই সে প্রেম প্রণয়ের গীত গাই থাকে, যাহা হলিয়া ভিতরর গোপন রতি ইচ্ছাকু প্রকট করে নিরন্তর। তেবে শ্রোতাবন্ধু, পশ্চিম ওড়িশার শ্রম ভিত্তিক গীত এবং তার মর্মকু নেই এমিতি জনে লেখক ও গবেষক যোগুলাল ভোই কহন্তি,
2: শ্রম ভিত্তিক গীতরে গায়ক গায়িকা মানে শ্রোতার আবশ্যকতা করে নথান্তি। খরা বর্ষা শীত কাকরের পরিশ্রম করে মুন্ডর ঝাড়কু তুণ্ডরে মারি লহুলুহাণ হেউ থিবার শ্রমকষ্টকু লাঘব করে নিজকু ও অন্যকু কর্মোৎসাহিত করে হাতরে থিবা কামকু শীঘ্র সারিবা পাই এহার মুখ্য উদ্দেশ্য। মনরে উঙ্কি মারুথিবা অনেক ভাবাবেগকু গীত মাধ্যমে প্রকাশ করে মনকু হালুকা করিবা মধ্য এহার অন্য এক দিক, তথা পারম্পরিক গায়ন শৈলীরে পরিবেশন করে কিছিটা মনোরঞ্জনর খোরাক পাইবা সহিত হাতরে থিবা কামকু শীঘ্র সারিবার প্রয়াস মত। শ্রমভিত্তিক তথা সমস্ত লোকগীত পারম্পরিক শৈলী ও স্বরের বন্ধা, যেপরি ক্ষেতরে হল করুথিবা হলুয়া নিজের দুই গোটি বলদকু সাক্ষী রখি গীত মাধ্যমে কহে অনেক কথা, রামায়ণের রাম বনবাস, সীতাদেবীঙ্কর কান্তনা, টিকিয়ে গলে হল ফিটাই মেলাণি পাই কুন্ডা পাণি খাইবা, খরার প্রকোপ, ঝিঙ্কারের ডাক, চাষীর বড় মা মাটির প্রশংসা, পেট পাটনা, কুটুম্বর জঞ্জাল, দৈনন্দিন শ্রমকষ্টের স্থিতি, শরীরের রোগ, শ্রাবণর বিজুড়ি ঘড়ঘড়ি ও ছতু ফুটবা, ফাল্গুন মাসের বৈবাহিক কার্যক্রম, সাউকারিয়াণী এবং সাউকারিয়াণীকে দেওয়া রক্ষি খাদ্যের বর্ণনা, পেট ভরি খাইবার আশা, গোপ মথুরা কিপরি কৃষ্ণ বিহুনে নিশুন হুয়ে, কংস দশরথ অযোধ্যা কৈকেয়ী রাণীঙ্কর কথা, শীতদিনর শ্রম, সকাল ও খাদ্য, মরুড়ি পরিস্থিতির মোকাবেলা, তথা পেট পাই সংসারর যাকর ধন্দাবাড়ির ব্যস্ত, এপরি অনেক কিছু। আহরি মধ্য শগড়ের দুইটি বলদকু যেচি শগড়িয়া চালে গন্তব্য পথরে, কেতে খাল খমা ঢিপ নদী নাল ঝাড় জঙ্গলকু নমানে, চিরসাথী তার নির্জীব শগড় ও দুইটি বলদ, গাই যায় গীত মাধ্যমে কেতে কথা, শগড়র গতি, হলর চতুরতা, হলর বর্ণনা, শগড়র তিয়ারি, অতিক্রম করুথিবা রাস্তাঘাট, নিজ মনর স্থিতি, হলকু অলঙ্কারের সজ্জীকরণ, হলর আজ্ঞাবহতা, অতীতর বর্তমান পর্যন্ত শগড়র কৃতি, শগড় আশ্রিত জনসমাজ, পরিবহন, শগড়র ক্ষমতা ও রজাঠারু পরজা পর্যন্ত এহার আশ্রিত। সেপরি কপরমরা গীতরে সে কহে, মই বুলাই ঘাসলটা লুচাইবা, চষিথিবা মাটিকু সমতুল করিবা, খুঁটি কপর বুলাইবা ও এহার উপকারিতা, ভল চাষ ও ফসল পাই কপরর উপাদেয়তা, ক্ষেতরে উপকারী জীবর সৃষ্টি, কপরর তিয়ারি ইত্যাদি ইত্যাদি। পলারুয়া গীতরে গ্রাম্য শ্রমজীবী স্ত্রীলোক মানে গীত মাধ্যমে বর্ণনা করিথান্তি পানি বর্ষা ক্ষেত প্রধানবুড়া ও প্রদত্ত বক্সি মিলুথিবা স্বাদিষ্ট খাদ্য মাছ কঙ্কড়া থট্টা পরিহাস শ্রম শেষরে স্নান ও হলদী মখা।

0: খোপ পিল্কিবা। ছোট ধান হিতিলে ধাড়ি ধাড়ি ভিতরে নে ভিতেক লেখা ছড়ানে লগামা, আর বুদাকে বুদা ভিতেক কি না হলে ভিতেককে দুই তিন আঙ্গুল কমলে বি চলবা। মঝিয়ালি আর বড় ধান হিতিলে বুদাকে বুদা ভিতেক আর ধাড়িকে ধাড়ি ভিতরে গোটে ভিতানু চার পাঁচ আঙ্গুল ছড়া ছড়ানে লগামা বেলে বি খোপ খোপ পিল আবা আর অমল বি বড়বা। গোটে বুদানে আমে বেশি সে বেশি দুই নু তিনটা পরা তলি রুপি দেলে গছ ভল করে বড়ি পারসি। এবে আমি জানি রখমা ধান তলি কেতে পত্রিয়া হইলে তলি রুপলে পিল বেশি বেশি বাহারসি আর গছ বি মজবুত হয়ে পারসি। তলি তিন চার পত্রিয়া হইলা বেলকে তলি রূপা কলে সবুঠানু বঢ়িয়া, কাঁ কাজে কি এ সময়ানে চের ভল করে গড়াই পারসি, গছ বি জলদি বঞ্চিথিসি, পিল বি খোপ খোপ দেসি আর অমল বি অতকা হেসি।
1: কিছু ভক্তি গীতক নিয়ে আরম্ভ করছি কার্যক্রম গীত গীতাঞ্জলি, কণ্ঠ এবং সঙ্গীত অরবিন্দ মুদুলি। প্রথম গীতটি অরবিন্দ মুদুলিঙ্ক নিজস্ব রচনারু

শ্রোতা বন্ধু, আপনমানে শুনেছন্তি কার্যক্রম গীত গীতাঞ্জলি, কণ্ঠ এবং সঙ্গীত অরবিন্দ মুদুলি। শেষে অরবিন্দ মুদুলিঙ্ক কণ্ঠ, গীত এবং সঙ্গীতরে এই ভক্তি গীতটি।

পার্বতী গীতাটি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরঙ্কর বেদা কণ্ঠরে, গুলজারঙ্ক গীত রচনা, সঙ্গীতা রাহুল দেব বর্মণ, কথাচিত্র ঘর।

0: আখিকু টিকিয়ে বি নিদ আসুনি, যেতে বুঝাইলে বি ও মানে মনটা মোটে মানু নাই, খেলরে কি কামরে কোথরে মন লাগুনি।
1: তু সত কুছু ভাইয়া?
0: মু কোন কে মিছ কই শুনছি মা?
1: নাই রে থানা,
0: গোটে কথা কইবি রখিউ মা।
1: কহ কহ বাপা।
0: না তুই আগে কথা দে।
1: আরে তো কথা রখিবি নি তাও কাহা কথা রখিবি, কহ। কিছু ভাব না, তো মন কথা মতে ন কইলে আউ কইবু কাহাকু?
0: নেতাজি বর্লিন রু ডাকরা দিয়েছেন মা ফেরিং বিরুদ্ধে লড়িবাকু, আম দেশরে আজাদ হিন্দ ফৌজ গড়া যাচ্ছে, মো পরিকা হাজার হাজার সেতরে যোগ দৌঁচন। কালি সে ফৌজর জনে সেনাপতি কটক আসছেন, সে পরীক্ষা করছেন, পচরা উচরা করে সবু বুঝুছেন, যে পারি বলে তাঙ্ক মনকু বুঝুছি তাকু সে ফৌজ পাই বাছুছেন।
1: তু তেবে কোন কইছু? তু কোন সে ফৌজরে মিশিবু ধন?
0: তু কো মতে ছাড়িবু যে মু মিশিবি?
1: ছাড়িবিনি। কোন কইলু? তোতে মু ছাড়িবিনি, আউ কোন বো পড়ো তো কানিরে বাঁধি রাখিবি ভাবুছু
0: মা?
1: আরে পাগলা, মা কো মুক্ত করিবা পাই তু লড়িবাকু যিবু, তোতে ন ছাড়ি কর ঘর কোণরে লুচেই রাখিবাকু দশ মাস দশ দিন কষ্ট পাই তোতে মু জন্ম দেইতিলি। মতে বিশ্বাস কর বাবা, কোদিন সে মৌকা আসিব তু মাটি মা পাই লড়িবাকু যিবু, মু তো সেই দিনকু অপেক্ষা করি বঞ্চি রহিছি, নহলে নহলে মো মাহার এতে দুঃখ দেখি সইবা অপেক্ষা কোদিনরু মো মরি সারন্তিনি রে
0: মা।
1: আরে মানিক, তু তু কোন একা মো পুয়া? প্রথমে তু তা পুয়া, তারপরে মো পুয়া, তা ছড়া পাই কর পুয়ো, তু মাটি মা পাই যেবে লড়িবাকু যিবু তোতে অটকাইবাকু মু কে? নিশ্চয় যিবু রে সঙ্গাড়ি, নিশ্চয় যিবু। তোতে খুশি মনরে বিদা কলে সিনা মো মন, মো মন আনন্দরে নাচি উঠিব, ছাতি বড় কুণ্ডে মোটা হয়ে যাব।
0: এ মা, তু কান্দিবু নাই তো?
1: কান্দিবি রে ধন, নিশ্চয় কান্দিবি, তু ফৌজরে নমিশিলে মু কান্দিবি, প্রাণ ভয়ের যদি মার পণত খানি তোলে তু লুচি রহু, তেবে যাই তেবে যাই ছাতি মোর ফাটি যাব রে, আউ সেতিকি বেলে কালি মু কান্দিবি নাই রে, তোর সেই ডরু আপন পাই মু পথরের মুন্ড ছেচি আত্মহত্যা করিবি ভাইয়া রে, যদি যদি কালি তু নছাও তেবে কান্দি কান্দি কান্দি কান্দি মো আখিরে লুহর বন্যা ছুটিব, যেদিন পুড়ি মাটি মা পাই লড়িবাকু তু আগভর হয়ে বাহারি ছিবু সেদিন সেদিন যাই এ আখিরু লুহ বইবা বন্ধ হবরে ধন।
0: মা এ তেবে কালি সকালু মু মু কটক যিবি মা?
1: আরে কালি আউ কেতেবেলে? এই না সিন্দুরা ফাটিলাণি পড়া, যা যা বাবা নিত্যকর্ম সারি দে, মু চুলি লগাই তো পাই ভাত দিটা ফুটাই দেউছি, খাইতে সরল সরল বাহারি যিবু, সেটি কিছু খাইবাকু মেলিব কি না মেলিব কে জানে।
0: মা
1: যা বাবা।

ধন্যবাদ। আলেখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ উপস্থাপনা সুকন্যা জেনা। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী কটক কেন্দ্রর।